0: السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله
1: মিগিনিস্তিনি মাসুদ সুলতান মোহাম্মদ ঠাকুর ফান লাউজম গ কুরেউন মেদুকে হুকুরু নামাদুকে আডু বাগুতু
2: দিবেহি এফএম দিবেহি নায়কু নোমাদিহ একে মেগাহার্টজ

ফুড়ি জেহুনি সিরা জুগিয়াতুগে বিল্লুরি তৎথাড়াকিং গোস লেগে কুলাং এথন রেফে মুড়ি কোটারিয়া বিরুবেরি হিমেং কামে ফেরিবিয়ে বাত্তিকে রং আলিগা ফাতি মড়ু মড়ুন সিরাজুগে আতুগে জাহাম তৎ সাফ কো বেসড়া দেন ফিচিয়ে

এ দোহেকে হাবির মোসা এস সিরাজা বদল কং হাকি কেন হাম কোদ্দিনে মোসা কিয়াদিন গতগা সিরাজা ফেনুনু এ হিন্দুনু ফাতিনি মোসাকে লোপিকে হুশেল মং বডমাতির কমায়কু ইনকার কোকেনে ফাতিকে হি মোসানু এহ মিশ্রাবকং আদে সিরাজা সিদা বেফাবাকং মোসা বিষ্ণুমং এনা এবাহক সিরাজা কিয়াদিনিয়ে মিখং এঙ্গুমং সিরাজুকে হিতুকে কোলিকানু হিমেনবে এনা অবশ্যগতি ফাতি হোতুমশে ফাতি ইনি মালেকে এমমে দোসি হিমেন বিনাকমপা হুকুরু মিসকিতুগে গোতি তেরেগে ইরো সেমুন্দিয়া রীতি ভাগুতেক সিরাজ এতনগোস ফাতিকে কুরিমচ্চং হুট্টুনে আদি এতম মহেপন্দেন হিফেটি হিমেনকমা হিতুগে আডিগ ফরুয়াফওয়া হুরিহা বস্তকেন ফুরতম ফহারতু কোল্লিয়ে সিরাজ এনাগে হাকিকি লোপি হাম কুরিয়ে লিফটুন দিমাভি ফুরতম দুহম ফেশিগেন এন ফাতি দেকে ইন্তিয়া লোপি বাকমা এ লোপি নুয়াংকুরি কুম্মে মাসিক্কতে বেকার ভিকং ফাতি ইয়াকিয়া দিনে সিরাজগে ইখলাস তেরি লোপিকে ইউতিরাফুং ফাতিকে মুলি দুনিয়ে এফুম মিফুশচে হুনে এনা দুওমন্তিয়া মঞ্জিলাকি মুলিং এহেন দিমালে কাম বিষ্ণু নুয়াগুতু হিত বেরিবি পারুকদ জজবাত তাকা কেন নুকুরেবিকেন ফাতি হেনেতিগেন ভেট্টুনে হসপিটাল কেন দেবনে ডক্টর সিরাজতিনি মুলি দিরিউলুং সুন্নাফতি কল্লি হিদ্দতি হাবরেকে ফাতিকে সিকুনিক নুরক্কাতে টিউমারিং উফেদি বালিকে ফাহু মারহালাক হুরুমুং এফএস ফারুয়া এন্নিকমে ফাতি হসপিটাল উন দু কল্লুমুং এমবুরি লাইব্রেরিয়া গোস ফয়তোগে তেরেন সিরাজ ফরুয়া ফুরি কুদি কুদি নোট তং হোতাগেন কিয়ে রীতি দিবেহি আকুরুন লিফাওয়া এ নোট তাকুং সিরাজ ফাতি দেখেওয়া লোবি সাফুবিয়ে এ ফুং ইহসাসেক ফাতি সিরাজগে গাতত দিয়ে আদি হসপিটাল গোয়িংহিরু আতুং হাতালে অরিকামি কারদাস কোলিং সিরাজগে আতত দিনে এ গোতি সাদা দিবেহি বন লিফাওয়া ক্যাভিনিগে হুশেলমে আহনা ক্যাভিনি কোফানন্ত আহমদ সিরাজ সিরাজ বর গিনেরু বন্দেন এ কারদাস কোলা বালাটাগেন হুরমাফো ফাতিকে মুনা বালালাফা মাডুমাডুং আয়কে পুঞ্ঞে

তামাকি আল্লাহ দেবা নিয়ামতটা একাঙ্কামা শুকুর কং হুরুমি ওয়াজিবু কামে এই একাঙ্কান দে মি হুরুমাল্লি বে বারে বেসমে শুকুর কুরুমুগে তেরেগা তিমা ফদা খুন্না উখতুন্না কামে হিতুমা ওগা তেরুমা মাডু মলিবুমা পোডা কান দুকল্লুমা রীতি মুআমালা করুম হিমেনে এগোতাং আমল করুমুন তিমায়াং এহেম মিহুন কামে হিতা আল্লাহুগে রুহি বডিগতুন লিবেনে তিমা হিঙ্গা অফিহে নুয়ত কুরা কামে এম্মে এদেবে গতুগা কামিয়া বিগে লনু দানিয়া হামে ওয়াসিল বুমগে মাগু ফাহিওয়ানে কীর্তি রাসূলাগে হাদিস এগাওয়ে ওয়ামা তাওয়াদু আহাদুল লিল্লাহি ইল্লা রাফাহু আল্লাহ আল মুসলিম মানাই আল্লাহ হট্টাকা মাডু মলিওয়া একাকুয়েস একালাঙ্গে এমি হেগ্গে দারজা মাতিবেরি নুকুরাওয়াই নুয়ে বোডাওয়ে কিবুর এরিবে উলুনু মিহুঙ্গে ওয়াহাক কীরিতি কোরআনুগে এত সূরতেগা বায়ান করাওয়াফাওয়ে এগে তেরেং একাকি কারুন নামকি উনুমিহে এনাগে এম্মে ইজ্জতুগে দোহু এনায়া এনাগে লস্করা হুরিহা মুদলকায়কু আল্লাহুগে আমরু ফুলা গম্বাগতি এই কিবুর এরিবে বোডাওয়ে গতুমুগে নতিজ।

0: আল্লাহ এউরিং এবাহি মুশরিগুঙ্গে লস্কর মদমিস কলিগে গোথগা খালে ফান হুবাফিম ফুড়গা দেখে বিহিন্দু হন্দমকুরাশে আদি এউরিং গিন বয়খম গা দেখে বিনম তে ব্যামি হুম ফিন্ডবে জয়ীস কঙ্কশবরে আদি এহঙ্গুরাম কুরমামিদু তে ব্যামি হুম দেবস্বে গন্নন জেহনীস কঙ্কশবরে নমবিস আল্লাহ তে ব্যামি হুম সালামে কুরবি হম কশবরুম একলাঙ্গে হিতৌগা ওয়াহা কমে মোলদ্দেন ওড়গিম বা রসকলাঙ্গে
1: দিবেহি এফ এম দিবেহীন নায়কু নদীয় একে মেগাহার্টস

আদিত্য ব্যামিহুন দেলস্কর বদলবি হিন্দু একলাঙ্গতি ব্যামিহুঙ্গে লোতকং এউরে মদমিস কোলগে গোতগা দক্কওয়া আদি এউরেঙ্গে লোতক ত্যবামিহুং মধুকুর বিহিন্দু হন্দুমকুরাশে এই একলাঙ্গে নিয়া কুরব্বা ফাওয়া কমে নিমিগেন দিউমট্টকাই আদি এম্মেহা কন্ত রুজুআ কুরব্বা হুশি আল্লাহুগে হযরতশে।

0: এওরেঙ্গে নুবায় আমল থাকা কি জিনের তেরে আমল থাকে খামগা শাইতনা এওরেন না দেখি হিঁদু হাঁদুমা করা আসে আদি একালে গে এওরেন না বুঞ্জে মিয়াদু তিয়া মিহঙ্গে মচ্চ গদবে গন্নানে এব্বেস মিহকু মি সকুঙ্গে তেরে একুন নুয়েতে আদি হামাকশ্বরম তিমম মিহুরি তিয়া ব্যা মিহঙ্গে রক্ষা তেরে একশে ফাহে দেলস্কর এব্বয়কু আনেব্বয়ক ফেনিগিং আ হিঁদু একালেগে ফুরগস দি ফিলন দুব্যাগতে আদি একালেগে বুঞ্জে হাম কশরুং তিয়া মিহুঙ্গে কিবৈন তিমম বরিয়বিম্বমে হাম কশরুং তিয়া ব্যা মিহুন্ন নুফেন্ন কন্ত থিমন্নায়ং এব ফেনে হাম কশরুং অল্লোহ তিমম বিরুগণে আদি অল্লোহি উকুবা গদফদ বেগিম্বা রসকলাঙ্গে
1: দিবেহি এফ এম দিবেহীন নায়ক নদী একে মেগাহার্টস
2: আলিনূর

ম্যাংলো রাহিকুরা ফাওয়া বসফুড়কে মারণ্যাকি হামকশবরং উড়ুতক বিং হেদ্দেমগয়া রেদু তফাতু মুগ বুদ্ধি গহুলরি কশবর বেগে হুরি হেকিতকে এবামি হুন্নকি কোলত্তিবেগেন্ন ইশিদ তিবেগেন্ন ওশোওয়তিবেগেন আল্লাহু হন্দমকো উড়ুতক বিং হেদ্দেমামেদু ফিকুরুকো উড়েমি হুন্নে এবামি হুন্দন্নাওয়ানে আলমেগে বেরি রসকালাকো ইবারসকালাঙ্গে মিতকেতি হদ্দাওয়াফাওয়ানি বাতিল গোতুকে নুনে ইবারসকালাঙ্গে হুস্তো হিরওয়ন্ত কামায়ে ফহে নারকাগে আযাবুং আলমেন দিননাওয়ান্দে ইসবিদ ইয়তিং আয়তুগে মারনাগে আলিগা আল্লাহুগে কোলদুম ওয়ন্তকং কশবর কোয়াগিন কোদ্দে হেকিতাওগে ওয়াহাকা ওয়ারব বেসাফ কোং ওলুম ফিলা উডতকা বিং হেদ্দে ওমগেয়া রেদুয়া তাকুরা রুমুগা বুদ্ধিগে বেণু কুরা মিহুন্নং হুরি হেকিতাকা এবেমি হুং হালুগে দুলুন দন্নাওয়া দেন্নমগে হেকিবস এঙ্গি ফাড়ুবে মি আল্লাহ দুনিয়ামতি গা লেভি আয়ত্তকন নুয়াত হেকিতাকা বিসনা বুদ্ধিগে আহুলুয়েরিঙ্গে বাস এবেমি হুংগে হেকিবুং মিফুদ ইলমুগে আহুলুয়েরিন নাকি একং কামামেদু হোদা বালা সায়েন্সগে আহুলুয়েরিং কং কশবরু।

ন্যাং আল্লাহু এমমেহা ইনসানু হদ্দাওয়া ফাওয়ানি এ মাম্মা ইয়াকা এ বাপ্পা ইগি কিবা মি এমমেহা মিস্তাকুন্নি আদম গে ফানা হাওয়া গে ফানু গে কিবাং উফদ্দাওয়া ফাওয়া এ দেকা বালুং গে দারি ফাসকল ইয়াফহু কবিলা তাকা দারি কল তাকা ওয়াংহা তাকং এবামি হুন লেভি এব্বাইকু আনেব্বাইকং এঙ্গি দেনিবে তাআরাফ ওয়ে উলুমাট্টাকা কাম্মি হেন হুরমাইকু ইসলাম দীনুগা গ্যাত্তিমা গে কামু গে গুলুং নুয়াত রাহিম গে গুলুং গায়িম কোং এ গুলুং দেমেহেট্টুমাং ওয়ারাক গাদেন আঙ্গওয়াফাওয়ে গ্যাত্তিমা গে কামু গে গুলুমাকি নুয়াত আইলি গুলুমাকি এ গে সাবাবুং ইনসানায়ং হিমায়াতা রাক্কাতেরিকান লিবিদে মাতিওয়েরি বারে আদি এই দুনিয়া আখিরাতুগে বাজ্জ্যবেরিকান লিবিদে কামেমমে কীর্ত কুরআনা মা রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে সুন্নাতুং মি বাহুগে হেকি ফেননং এ বাহুরি কীর্ত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীন গোয়ালেবুমুং মক্কাগে মুশরিকুংগে উন্দগুতাকা দেকল হেদুং এগে ইনতিহায়াত দিয়া হিন্দুগাবেস এমে সাহিবাগে বড়ুবে বেফুলু দুনিয়েগা হুননেবিহা দুয়াহু এবা মিহুন জেহিলুমবে হিতহুরি গোতেন হাদান নুকেরিফাতিবি নামেস আবু লাহব আওহারুমু মুশরিকুং কীর্ত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ কল্লুমং এবসবি শুআইব গফানু দীন গোয়ালেবুমু একেলে গফানু গে কওবু গে মিহুন দেকল ওয়েরিবে একেলে গফানা দিমাকুরি এবা মিহুন মিফাদান দেননে বিবাহকা কীর্ত কুরআনু গাবে ولولا رهطك لرجمناك وما انت علينا بعزيز ماناي ادي كاليغ فانوغي غاتيماغي ميس كولونوا ناما تيممن هما كشاورون ويس كاليغ فانو رجم كولاي موه ادي كاليغ فاناكي تيممنغي ماتشان هننبي عزت تريكي موينوني شكن شعيب غفانوغي قوموغي ميهونغي نوباكمو اكليغ فانو مان الله سلامك كوربي ekelege faanuge gaatimaage miskoluge sababun kan mi ayatun saafukon ige gaatimaage kamuge gulun demehettumaki de duniyege baajjaverikan libene kamekkan angawa kirti rasula sallallahu alaihi wasallam hadith kurawafave man sarrahu an yubsata lahu fi rizqi wa an yunsa lahu fi atharihi falyasil rahima manai timaage rizqu tanawasumasha তিমাগে হাঁদাং গিনা দুয়াহু দেমিহুরুমং এদে মিহা এনাগে গ্যাত্তিমাগে মিহুং না গুলুম বাদহে কুরা হুষকামে আদে গ্যাত্তিমাগে মিহুংগে হালু বালা এবে আমিহুন না বেবুন ওয়ারাকুং হেও ফোরুয়া উলুমাকি কোম্মেহেং কুরন জিহে কামে এ গুলুম কান্ডালুমাকি আল্লাহুগে কোফায়া আযাবং হুশে হেলে কামে মা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গওয়াফাওয়া গতুগা এফাদ মিহুন না রিয়ামে দুয়াহুং الله سبحانه وتعالى رحمته بالله ومن بلوا ودي نغنواني

ফালেংফানু এউরিং আতলব্বাফি নামা এউরিংগে ফাহং আন্নান তিবি বায়কু ওয়াকি ওয়াকি বেগিন দানে গোতুং এউরেন নং আদব দেব্বাশে এই এউরিং হাঁদুমা কুরমাট্টা খায়।

আদি কালেগ ফানা কেহি দুনমং এউরং কস্তু কুরানম ফহে হাম কশ্বরং কালেগ ফানং আল্লাহু ফুদে একলাঙ্গেই একলাঙ্গ নসরুনাই মুমিনুম মেদবের কুরব্যাগিং কালেগ ফানা গদ খন্দেবি রসকলাঙ্গে।